किलो सब है जराई से भैया दुरुक्ष दुरुक्ष जराई से, पता ना भैया कैसे चीवा जरल है, बांती आंती धर के जराई से मिली फिर फेलिंग ना देखे सबन भैया। तो यहाँ फिल्म पर दिखावे कि सबन 1800 किलो जराई से का कोकीन आदमी सोशल मीडिया पर हंसाई हंसे हमारे सिपाही लोग के श्री नाम के, बोले अब तो बड़े टूओ बोले वहाँ पे सर नाम में महंगा हो जाए वन पुको का इनवा के जगहिया पे को का इनवा के जगहिया बोले पिसान ना जराए हुई। तो ये बात है हमारी जनता जो आप लोग को हम बता देते हैं। मोनी तोरे मुत अंदर हाउस सोने एनर्जी सिस्टम इन ए बेनेलन फॉर दूर जामन सोना पनेल तो लोग जानो नीदरलैंड में सबके है पहना सनाम के बिना लात में भी समन के लग गए। अब मांगे हैं सब मिनिस्ट्री फन हिलोप से ब्रोनो बोले है स्ट्रिक्स्टेन मोनिटोर करेगा ऑन द हाउट करे के सोना एनर्जी सिस्टम में बिना लात में जो ने एनमी लोग के हुआ स्ट्रोम दो रो रहे वेल सोना एनर्जी ऑफ द लॉन्ग टर्म एंड फॉर डी लेकर इज ब्लेफन इन्वेस्टिंग कोस्टन फोकस हार हो। Hij bolle de aanleiding van het systeem en wordt momenteel gefinancierd uit de staatsbegroting of via de lening. En ha, onderzoek nog de totale kosten. Toen je ze zonnepanelen, vorige regering lagaar haar behoud het binnenland met via. और अब चाहे सबके अंडरहाउट करे के तब बोले है सिमोंस बोले है बोले बहुत ढेर पैसा लेवे है लगेगा अंडरहाउट के। मैं भैया वही तो बात है वो तो किलो ले बाटे महंगा बाकी तेलवा भरे के भी चाहिए तो तेलवा भी चाहिए भरे के तो वन अंडरहाउट ना करियो चीजों कीने के महान थोड़ो है ये मुद ओग द अंडरहाउट खानदून। पांच गो बेबी के भैया लेक फ्रांस पुलिसी ही मंगलवार के पांच गो बेबी मरल है दो दो बेबीज का फाउंडन एगो घर में और रहेगा ओराइया में बोले इन सैडन फ्रॉम फ्रैंकलिन में पांच गो बेबी के लेक मिलल भाई। तो ये देर तक यार के गो आदमी सो मार के ना दत है ऑन इन खेत हाथ के क्रीखन में सेन फ्रो अन ऑन बिंदन ने लेखाम इन कार्टोनन दोजन दत मेल्ड द फ्रांस क्रान सेन even oude vrouw. Zijn even oude vrouw was op dat moment niet thuis. Zij was met buikpijn naar het ziekenhuis gegaan en ze beviel daar een gezonde baby. Toen hoe lang baby beval kreeg. En hier Adamia Kakari zei, vrouw leed aan zwangerschapontkenning. Dat is een fenomeen waarbij vrouw niet doorheeft dat ze zwanger is. Het lichaam vertoont dat nauwelijks symptomen van een zwangerschap. Of wil ik kabi kabi ouderen naar Jan Park hem zwanger bati. Ja, het hospitaal met de bolle baby hoe ja hè. Bolle na de ontdekking is de man met de stoffelijke resten naar het ziekenhuis gegaan. Het ziekenhuispersoneel waarschuwde vervolgens de politie die kort daar op de woning van een stel doorzag. Daarvoor vervonden zijn de overige stoffelijke resten. Toe, bolle doekje baat hem hier. De vrouw ligt nog in het ziekenhuis en is nog niet ondervraagd. Haar partner is verhoord, maar niet aangehouden. Hij verklaarde niets te weten van de mogelijke zwangerschap van zijn vrouw. Het OM is een onderzoek gestart, mensen. Toe je baat is Zelensky geile bhaiya Amerika mee. En saate saat u bhi geile Netanyahu bhi geile Oekraïne ke president Zelensky geile wete huis mee. Donald Trump lage eerste bezoek aan Amerikaanse president woning mee geile bhaiya. Zelensky bole hega bole hamme Amerikaanse militaire steun gaat hem hele levering van eerder toegezegde Amerikaanse militaire steun op het Trump. Ze bolle hega, bolle hem met toezegging de op de NAVO top dat Oekraïne een licentie zou krijgen om zelf patriot raketten te produceren. Zelensky is naar Washington gekomen en hoe een ego Amerikaanse senator hega Lindsey Graham 71 jaar volgens mij mensen uit het hoofd gezegd hoe maar al het, bolle kieuw hem met behoed bolle raken, kijk ze met je in Rusland met oorlog kreeg zich hij raar bolle ook er met die ambie in Liberty bolle de twee ontmoeten elkaar nog een paar voor Graham's overleden in Kiev. Ook de Israëlse premier Benjamin Netanyahu in Washington voor de uitvaart van Graham. De Times of Israel schrijft dat Netanyahu en Zelensky elkaar mogelijk in de marge van een bijeenkomst zouden willen spreken. Mensen, Turunjano, hey, Oekraïne, Iran, kego telke boot daag deze bhaiya op Iran, bahut babulla hai. Iran bole bole badla chukaega Oekraïne se.
और उक्रेन बोले रुसलान से माल जात रहा, बोले उक्रेन के माल यात्रा की अरे मतलब की ईरान यात्रा बोले ओहिक मारे बोटिया दागी से मफल उपके असाइड ओलखवा एफ खपाउसीर थे मिनसे और चलो कोई मिल गया।

दोस्तों, कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.